সে বিশ্ব প্রেম শান্তি মৈত্রী মুক্তি চেতনা ও অনন্ত ব্যাপ্তির প্রতীক সে জগতর নাথ ও অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডর নিয়ন্তা সর্বব্যাপী ও সার্বভৌম সে অরূপ পুনি স্বরূপ সে নির্গুণ পুনি সগুণ কে কেতে রূপরে প্রভু তুমি দেখিছি কে শিব রূপরে তো কে গণপতি গজানন রূপরে

0: শেষ হল ভক্তিগীত গীতর বিশেষ কার্যক্রম বন্দনা। আজ বন্দনার শিল্পী লে কল্যাণী ভট্টাচার্য, সুভাষ দাস, সুধা মিশ্র, অর্জুন চরণ সামল, তৃপ্তি দাস এবং সুবীর কুমার দাস। গীত রচনা করে দিব্য সিংহদেব, বৈষ্ণব বাণী, অচ্যুতানন্দ দাস, স্নেহলতা মহান্তি এবং পুরাতন রচনা আলেখ্য ডক্টর কিশোর মহান্তি, উপস্থাপনা বর্ষা পট্টনায়ক।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ଆୟୁଷ୍ମାନ ଭାରତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ପ୍ରାୟ 60 କୋଟି ଲୋକ 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ମାଗଣା ଉପଚାର ପାଇଁ ହୋଇଛନ୍ତି ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ। ଏପର୍ଯ୍ୟନ୍ତ 12 କୋଟିରୁ ଉର୍ଦ୍ଧ ମାଗଣା ଚିକିତ୍ସା କରାଯାଇଛି, ଯେଉଁଥିରେ ଗରିବ ପରିବାରଙ୍କ ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚ ପ୍ରାୟ 2 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ସଞ୍ଚୟ ହୋଇପାରିଛି। ଆଜି ହିଁ ଆୟୁଷ୍ମାନ ଆପ୍ ଡାଉନଲୋଡ କରି ଆୟୁଷ୍ମାନ କାର୍ଡ ବନାନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ 1455 ନମ୍ବରକୁ କଲ୍ କରନ୍ତୁ।
1: শ্রোতাবন্ধু আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। কার্যক্রম প্রসারিত হচ্ছে আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 এফএম্রে। বর্তমান শুণন্তু বাটেঘাটে কার্যক্রম, উপস্থাপনার সন্তোষ কুমার লেঙ্কা, প্রযোজনা দিলীপ কুমার নায়েক।
2: শ্রোতাবন্ধু নমস্কার।
3: শ্রীক্ষেত্রর মুখ্য আকর্ষণ হেউছি 12 মাসরে 13 যাত্রা মধ্যরু সর্বশ্রেষ্ঠ শ্রী গুণ্ডিচা যাত্রা। এই গুণ্ডিচা যাত্রার অন্তিম পর্যায়ে যেতবে প্রভু শ্রী জগন্নাথ ভ্রাতা বলভদ্র ও ভগ্নী সুভদ্রাঙ্ক সঙ্গে শ্রীগুণ্ডিচা মন্দিররু প্রত্যাবর্তন করন্তি বাহুড়া অবসরে মা অর্ধাশ্বিনী বা মাউসী মা অতি শ্রদ্ধার প্রভুঙ্ক উদ্দেশ্যে অর্পণ করন্তি স্বহস্ত তিয়ারি সুস্বাদু পোড় পিঠা।
2: আউ সে হেউছন্তি আকাশবাণী পুরীর বাটেঘাটে কার্যক্রমের আজির আমার অতিথি।
3: আসন্তু তেবে উন্মোচন করিবা তাঙ্কর জীবনর রহস্য। প্রথমে আমার শ্রোতা বন্ধু মানে আপনার কো প্রকার পরিচয় পাইলে আপন খুশি হবে, আপন নিজ মুহরি কুহন্তু।
4: মো মনোরঞ্জন মিশ্র, জগন্নাথঙ্কর মাউসীমাঙ্ক সেবক। একচুয়ালি ইয়ে হচ্ছে জগন্নাথঙ্কর মাউসীমাঙ্ক আমি সেবক, মো এটা পুরুষানুক্রমে আমি সেবক। এই মন্দির জগন্নাথঙ্কর মাউসীমাঙ্ক যে মন্দির রেকর্ড সেটা মো মা নামে মারফদা হিসাবে, যেহেতু মামুঙ্কর সন্তান সন্তান দেখেই নথিলে, সে মতো পূর্ব রূপ গ্রহণ করলে, মাউসীঙ্কর দেখেই নথিলে, সে অনুসারে একমাত্র উত্তরাধিকারী এই পরিবার মু। আর মো সে অনুসারে মো পিলা বেড়ে মো অজা তাপরে মামু এমানক সহিত মিশিকি, মো ভাই সহ জ্যোতি মিশ্র আগুর ব্যাডমিন্টন চম্পিয়ান লা, তাকে সহ মিশিকি মো পড়োপিঠা আমি সমর্পণ করতু পিলা বেড়ে। কিন্তু সে তো হল জ্যোতি মিশ্র চালগাল, বর্তমানে মো একুটিয়া মামুঙ্ক সমর্থন করে করতে, কিন্তু মামু

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: সহযোগিতা গোলক বিহার মহাপাত্র এবং চিরঞ্জীব রাউতরায়।
1: শুনিলে হিন্দি এবং ইংরেজি সম্বাদ পরে পরে শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী পুরী আপন মানে কার্যক্রম শুণুচন্তি 103.4 FM রে।
2: অভ্যাস বদলাও।
3: মেশিন রে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
2: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো RBI র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। RBI কহে সচেতন হুয়ন্তু সতর্ক রুহন্তু।
3: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনাদের জনাউছি অসুমারী শুভেচ্ছা। এই শুভ অবসরের সুভদ্রা শক্তি বাজারে SHG মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহিত মিলিটারি প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি। আসন্তু আপনার অপেক্ষার সুভদ্রা শক্তি বাজার SIRD ক্যাম্পাস ইউনিট 8 ভুবনেশ্বর।

শ্রোতা বন্ধু, আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এয়ার আপ ডাউনলোড করে শুনেপারে। ট্যুন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রকু। শুণন্তু কেতোটি হিন্দি কথাচিত্রর গীত। বম্বে কথাচিত্রর শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটিকু চিত্রাঙ্ক কণ্ঠরে। সঙ্গীত নির্দেশনা দেইছেন এ আর রহমান।

0: আরবি জুয়া ড্রগস এবং আলকোহল ইয়া যোগ ব্যাপী থাকে।
1: আচ্ছা,
0: কিন্তু হেপাটাইটিস বি কহিলে আমার যে কোন বডি ফ্লুইড যারা ব্যাপী থাকে, বডি ফ্লুইড ধর যে আরবি জুয়া সেক্স, ওরাল সেক্স হো কিংবা অনৈতিক সম্পর্ক, যেমনি আমরা এইচআইভি যে ব্যাপী থাকে, এতে মধ্য বডি ফ্লুইড এবং বিভিন্ন কারণ যোগুর এ মধ্যে আমার ব্যাপী থাকে কোটা হেপাটাইটিস বি টা। কিন্তু হেপাটাইটিস সি কহিলে কি আমার কেবল ব্যাপী থাকে কোথুরু না ওনলি ব্লড ট্রান্সফ্যুজন। যদি জনে রোগগ্রস্ত লোকর হেপাটাইটিস সি অছি তাহলে ব্লড ট্রান্সফ্যুজন হলে অন্য জনকর ব্যাপিবার বহু সম্ভাবনা থাকে।
1: আচ্ছা, তবে স্যার কেউ বয়সের লোক মানুষ এহা বেশি ক্ষতি পৌঁছাই থাকে?
0: এটা তো আমার মুখ্যতঃ ছুয়া মানুষ মধ্যে হেপাটাইটিস হবার মধ্যে চান্স অছি। কিন্তু আমি বেড়ে বেড়ে দেখুছু অধিক ইয়ং জেনারেশন, ইয়ং জেনারেশন আফটার 18 ইয়র্স সে মানে কেবল বেশি আফেক্টেড হুম কী না মিস ইউজ অফ ড্রগস, মিস ইউজ অফ ট্যাবলেটস, মিস ইউজ অফ আলকোহলস। তেমন এগুড়ি যদি অত্যধিক সে পান কলে তাহলে এই বয়সর ছুয়া মানুষ মধ্যে আমার হেপাটাইটিস হওয়ার বহু।

শ্রোতা বন্ধু, আপনা আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। আরম্ভ করুছু সূচনা এবং মনোরঞ্জনর কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী।

শ্রোতা বন্ধু, নেলসন ম্যান্ডেলা 18 জুলাই 1918 মসিহারে জোসা সম্প্রদায়ের থেম্বু রাজপরিবারে জন্মগ্রহণ করে। সে দক্ষিণ আফ্রিকার পূর্বতন রাষ্ট্রমুখ্য লে। দক্ষিণ আফ্রিকার প্রথম অণশ্বেতাঙ্গ বা কৃষ্ণকায় রাষ্ট্রপতি ভাবে সে নির্বাচিত হয়েছে। তাঁর শাসনকাল মধ্যে অপার্থিড নীতির পতন হয়েছিল তথা চালি আসুথিবা রঙ্গভেদ, দারিদ্র্য, সামাজিক অসমানতা দূর করা বিশেষ প্রাধান্য দিয়ে যাইছিল। রাজনৈতিক ভাবে সে গণতান্ত্রিক সমাজবাদী চিন্তাধারার বিশ্বাস রাখিলে এবং আফ্রিকীয় জাতীয় কংগ্রেসর সভাপতি ভাবে 1991-97 পর্যন্ত কার্য করে। আন্তর্জাতীয় পদবীরে নন আলিনড মুভমেন্টর সাধারণ সচিব ভাবে 1998-99 সে কার্যরত থিলে। তেবে জুলাই 18 তারিখ তাঁকর জন্মদিবসকু আন্তরাষ্ট্রীয় দিবস ভাবে পালন করা যাচ্ছি। তাঁকর সংঘর্ষ এবং যোগদান পাই তাঁকু দক্ষিণ আফ্রিকার গান্ধী বলে কুহাযায়। বেসরম কথাচিত্রর শুণবা পরবর্তী গীতটি দ্বৈত কণ্ঠে গাই শুনাই সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল নিখত খানক গীত রচনার।

0: এই গীতটি সহিত শেষ করুছু শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। কার্যক্রমর শেষ কথাচিত্র লা ভাগ মিকা ভাগ। কণ্ঠদান করে সুখমিন্দর সিং, লয় মেন্ডোসা এবং শঙ্কর মহাদেবন, প্রসন যোশী গীত রচনার। আকাশবাণী পুরী আপন মানে কার্যক্রম শুণুচার 103.4 FM রে। পরবর্তী কার্যক্রম প্রচার করুছু বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।
1: আজ হে জানে মানে পার্শ্ব গায়ক ভূপেন্দর সিং কি ইয়াদ কা দিন, আর আজকে চিত্রপট সঙ্গীত কার্যক্রম মে হাম আপকো সুনবা রহে হ্যাঁ চুনিন্দা গানে ভূপি জি কি আওয়াজ মে।

0: শ্রোতা বন্ধু, খেল মানুষের শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশের এক প্রমুখ মাধ্যম। কেতক খেল শরীরক সুস্থ রাখে, আতক খেল মস্তিষ্ক তীক্ষ্ণ ও সৃজনশীল করে। চেস বা শতরঞ্জ এপরি এক খেল যা বুদ্ধি, ধৈর্য, দূরদৃষ্টি, যোজনা ও নিষ্পতি নেবার ক্ষমতা বিকশিত করে থাকে। আধারণত মস্তিষ্কর খেল বা রাজ্য মানর খেল বলে কুহযায়।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, বিশ্বরে চেস খেলার প্রচার ও প্রসারক উৎসাহিত করা প্রতবর্ষ জুলাই মাস 20 তারিখক বিশ্ব চেস দিবস পালন করা যায়। আহ দিনটি 1924 মসিহার আন্তর্জাতীয় চেস ফেডেরেশন প্রতিষ্ঠা হয়েছিল দিনর স্মৃতিতে পালন করা যায়। 2019 মসিহার জাতিসংঘ মধ্যে এই দিবসক স্বীকৃতি প্রদান করেছিল। আজ বিশ্বর প্রায় সমস্ত দেশের এই দিবস বিশ্ব চেস প্রতিযোগিতা, সেমিনার, প্রশিক্ষণ শিবির ও সচেতন কার্যক্রম মাধ্যমে পালন করা যাচ্ছে।
0: শ্রোতা বন্ধু, এই চেস খেলার উৎপত্তি অত্যন্ত প্রাচীন। ইতিহাস বিদ্বান মত অনুসারে চেস খেলার উৎপত্তি ভারতের হি হয়েছিল। প্রায় ষষ্ঠ শতাব্দীর চতুরঙ্গ নামক এক খেল প্রচলিত হয়েছিল। এই খেলার সেনাবাহিনীর চারোটি মুখ্য অঙ্গ যেমিতিকি পদাতি, অশ্বারোহী, হাতি ও রথ প্রতীকাত্মক ভাবে ব্যবহৃত হেউথিল। এই চতুরঙ্গ ধীরে ধীরে পারস্যকু যাই শতরঞ্জ নামে পরিচিত হেলা। পরে আরব দেশ মাধ্যমে এহা ইউরোপে পৌঁছি বর্তমানর আধুনিক চেসর রূপ নেলা। এই কারণরু ভারতকু চেস খেলার জন্মভূমি বলি গর্বর সহিত কুহাযায়। ভারতীয় সংস্কৃতি ও জ্ঞান পরম্পরার এহা এক অমূল্য অবদান।
1: আউ এই চেসর জন্ম ভারতের হয়েছিল। এই খেল সহ ভারতের এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রাচীন চতুরঙ্গর আরম্ভ হয়ে আজ ভারত বিশ্ব চেস মানচিত্রের এক শক্তিশালী দেশ ভাবে পরিচিত হয়েছে। ভারতের চেসর লোকপ্রিয়তা বড়িবার অনেক সংস্থা ও খেলাড়ি অবদান রয়েছে। বিদ্যালয় স্তরর আরম্ভ করে জাতীয় ও আন্তর্জাতীয় স্তর পর্যন্ত চেস প্রতিযোগিতা আয়োজিত হেউছি। চেস জগতের অনেক মহান খেলাড়ি নিজের প্রতিভা ও পরিশ্রম দ্বারা ইতিহাস রচি যাইছন্তি।
0: আও ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার ও বিশ্ব চেস চ্যাম্পিয়ন ভাবে বিশ্বনাথ আনন্দ ভারতের গৌরব বড়াইছন্তি। তাঙ্কর দ্রুত চিন্তন, অসাধারণ খেলার শৈলী ও শান্ত মনোভাব পাই সে ভিসি আনন্দ নামে মধ্যে বিশ্বরে পরিচিত। আন্তর্জাতীয় চেস জগতের গ্যারি কাসপারভ, ম্যাগনাস কার্লসেন পরি খেলাড়ি মানে মধ্যে নিজের অসাধারণ প্রতিভা পাই প্রসিদ্ধ। নূতন পিঢ়ির ভারতীয় খেলাড়ি মানে মধ্যে বিশ্ব চেসরে ভারতের স্থানকু আহুরি মজবুত।

0: শ্রোতা বন্ধু, আমার এই কার্যক্রম ভিতরে কেতবে আমি আসি সময়ের অন্তিম ভাগে পৌঁছি সারল, তেবে আপনার আমাকে বিদায় নেওয়া হব। আশা করছু আজর কার্যক্রমটি আপনার বেশ ভাল লাগিব। তেবে আপনার মূল্যবান মতামত আমাকে চিঠি মাধ্যমে লিখবাক বিলকুল বি ভুলবেনি। আমাকে চিঠি লিখবার ঠিকানাটি হচ্ছে যুববাণী কার্যক্রম, যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন নম্বর 752001।
1: আসহ আপনার মূল্যবান মতামত SMS কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাইবা পাই আমার ফোন নম্বরটি হচ্ছে 9437037892।
0: আকাশবাণী ও যুববাণীর প্রত্যেকটা কার্যক্রম আপনার ফোন মাধ্যমে লাইভ শুনবা পাই এবে হি ডাউনলোড করে নিয়ন্তু নিউজ অন AIR অ্যাপ।
1: শ্রোতা বন্ধু, আপনার সমস্তকু রথযাত্রার পবিত্র অবসরে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রভু শ্রী জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রাঙ্কর অসীম কৃপা সমস্তক উপরে সদা বর্ষিত হেউথাও।
0: আউ এই পবিত্র পর্ব আমার সমস্তক জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব ও সদ্ভাবনা আনু। আসন্তু শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং পারস্পরিক সহযোগর সহিত এই মহান পর্বকে সফল করিবা।
1: তেবে আজির কার্যক্রমর বিদায় নেউছু আমি আপনার যুবসাথী মু বিষ্ণুপ্রিয়া
0: আউ মু অঙ্কিতা
1: রহুছু।
0: নমস্কার, জয় ভারত।

103.4 মেগাহার্জ যোগে আকাশবাণী পরিকেন্দ্রর। শ্রোতাবন্ধু, অধিবেশন আরম্ভে আপনার কই রাখুছু আজির কার্যক্রমের সূচনা সম্পর্কে। আজ সন্ধ্যা 6:10 শুণবে ভক্তিগীত, 6:15 দেশাত্মবোধ সঙ্গীত, 6:20 আপনার শুণবে কতটি ওড়িয়া আলবম গীত, 6:45 আঞ্চলিক সম্বাদ প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। সন্ধ্যা 7টা সময়ের আপনার শুনিপার কতটি ওড়িয়া কথাচিত্র গীত, 7:30 শুনিপার কার্যক্রম বনানী আকাশবাণী কটক্র, কার্যক্রম বাটে ঘাটে শুনিপার আজ রাতে 8টায়, 8:15 সময়ের হিন্দি কথাচিত্র গীত, পরে পরে 8:45 সমাচার সন্ধ্যা, পরে পরে ইংরাজি সম্বাদ আকাশবাণী দিল্লি শুনিপার। আজ রাতে 9:30 আপনার শুনিপার স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম নিরাময়। আজ শুণবে ফ্রিজ্রে থা পা পিবা কেত ক্ষতিকারক সেই স্বাস্থ্য সম্বাদ, তা সহ আপনার আলোচনা শুণিপার হেপাটাইটিস এবং সচেতনতা সম্পর্কের আলোচনা করবে ডক্টর দেবেন্দ্রনাথ তরাই। রাতে 10টা সময়ের আপনার শুণিপার গীতিনাট্য বালি রথে বিজে শ্রী জগন্নাথ রচনা শরৎচন্দ্র মূলিয়া প্রযোজনা সুমিত্রা মহাপাত্র। এটি শেষ হল আজির সান্ধ্য অধিবেশনের কার্যক্রম সূচনা। এবে আসন্ত শুণবা আসন্তকালি প্রাতঃ অধিবেশনের কার্যক্রমের সূচনা সম্পর্কে। আসন্তকালি সকাল 6:05 ভক্তিগীতর কার্যক্রম বন্দনা শুণিপার আকাশবাণী কটক্র, 6:40 আপনার শুণিপার কার্যক্রম শ্রী রামচরিত মানস, কালি শুণবে এর অধ্যায় 140। আসন্তকালি সকাল 7:27 সময়ের শুণিপার কুনি কুনি পিলামানঙ্ক পাই আমা কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম ইটিকিলি মিটিকিলি। কালির কার্যক্রমরে আপন শুনিপার সপ্তম শ্রেণী ছাত্রী সুলগ্ন পৃষ্টি এবং তৃতীয় শ্রেণী ছাত্র আদর্শ পৃষ্টি তাঙ্কর শুণবে কিছু গীত এবং গপ। তা সহ কার্যক্রমরে আপন শুণিপার বিশ্ব চেস দিবস সম্পর্কের। সুপ্রভাত পুরী 7:55 সময়ের, দিন 8:30 শুণিপার শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম সর্বাঙ্গ নীতি সম্পর্কে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। সকাল 8:46 সময়ের শুণিপার কতটি হিন্দি কথাচিত্র গীত, 9:30 শুণিপার কার্যক্রম আম আইন আম সুরক্ষা কার্যক্রমের আপনার শুণিপার রথযাত্রা সময়ের শিশু সুরক্ষা ও কল্যাণ সম্পর্কে আলোচনা করবে পুরীর জেলা শিশু সুরক্ষা সমিতির অধ্যক্ষ মহাবীর রুদ্র নারায়ণ সাহু। আইন কথার শুণিপার 2026 সমাধান সমারোহ, দিন 10টা সময়ের শুণিপার সূচনা মনোরঞ্জনের কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী। এটি শেষ হল কার্যক্রমের সূচনা।

0: 60 কোটি লোক 5 লক্ষ টঙ্কা পর্যন্ত মাগণা উপচার পাই হইছন্তে যোগ্য হিতাধিকারী এপর্যন্ত 12 কোটির ঊর্ধ্ব মাগণা চিকিৎসা করা যাইছে যেউথরে গরিব পরিবারଙ୍କ চিকিৎসা খরচ প্রায় 2 লক্ষ কোটি টঙ্কা সঞ্চয় হই পারিছি আজ হি আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করি আয়ুষ্মান কার্ড বনান্তু অধিক সূচনা পাই 14555 নম্বর কো কল করন্তু
1: আসন্ত শুনিবা দেশাত্মবোধক সঙ্গীতটি মোহাম্মদ আবিদ এবং তাঙ্ক সাথীঙ্ক কণ্ঠরে গীত রচনা করিছন্তি বাঞ্ছানিধি দাস।

আজ অপরাহ্ন 12:05 এর উৎক্ষেপণ করা যাই। ঘরোই স্টার্টআপ কোম্পানি স্কাইরুট এরোস্পেস এই যানক বিকশিত করেছে। মহাকাশক এক পেলোড উৎক্ষেপণ ক্ষমতা হাসল করবেন ভারত বিশ্বর তৃতীয় রাষ্ট্র হয়েছে। এই সফলতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্কাইরুট এরোস্পেস কু অভিনন্দন জনাইছেন। টেলিফোন মাধ্যমে শ্রী মোদি সেমানক সহিত কথাবার্তা হওয়া সহ এই যান সহ জড়িত অংশীদারক ভেটিবা পাই আগ্রহ প্রকাশ করেছেন। সেথিপাই শ্রী মোদি সেমানক নিমন্ত্রণ করেছেন। প্রধানমন্ত্রী কহেন এই সফলতা যুববর্গক প্রোৎসাহন এবং নবসৃজন ক্ষেত্রে প্রেরণা প্রদান করিব। অন্যমানক মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্র মন্ত্রিমণ্ডলর বহু সদস্য এই স্টার্টআপ সংস্থা স্কাইরুট এরোস্পেস কু শুভেচ্ছা জনাইছেন। দেশের বর্ধিত ঘরোই মহাকাশ ইকোসিস্টম কু এহা প্রতিফলন করুছে। 2023 সরকার কার্যকরী করেথিবা ভারতীয় মহাকাশ নীতি দেশের ঘরোই ক্ষেত্র পাই মহাকাশ ক্ষেত্রকু উন্মুক্ত করেছে। নবসৃজন নিবেশ এবং এ ক্ষেত্রর ঘরোই উদ্যোগ এহাদ্বারা প্রোৎসাহিত হেউছেন। স্যাটেলাইট নির্মাণ সহ প্রক্ষেপণ সেবা, মহাকাশ প্রয়োগ এবং ডাউন স্ট্রিম ব্যবস্থায় দেশের শিল্পক্ষেত্র অংশগ্রহণ করুছে। 2014 দেশের মহাকাশ ক্ষেত্র পাই গোটিয়ে স্টার্টআপ রহিতবা বেলে 2026 বৃদ্ধি পাইছে। মহাকাশ ক্ষেত্রে বর্ধিত ঘরোই অংশগ্রহণকু এহা প্রমাণ করিবা সহ নবসৃজনর দ্রুত প্রসারকু প্রতিফলন করুছে। সরকারি ক্ষেত্রে গ্রহণ করা যাইতিবা সংস্কার দেশের মহাকাশ অর্থনীতিকু অভিবৃদ্ধি প্রদান করুছে। দেশের মহাকাশ ক্ষেত্র এবে প্রায় 8.4 বিলিয়ন আমেরিকীয় ডলার রহিতবা বেলে আসন্তা 2030 সুদ্ধা পাখাপাখি 40-45 বিলিয়ন ডলারে পৌঁছিব বলে অনুমান করা যাচ্ছে। 2040 সুদ্ধা এহাকু 100 বিলিয়ন আমেরিকীয় ডলারে পৌঁছাইবাকু লক্ষ্য রাখাযাইছে। জাতীয় মহাকাশ প্রোৎসাহন এবং প্রাধিকরণ কেন্দ্র ইন স্পেস সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সহযোগ মাধ্যমে মহাকাশ ক্ষেত্র পাই এক স্বয়ংচালিত সিঙ্গল উইন্ডো সংস্থা ভাবে কার্য করুছে। গত জুন মাস সুদ্ধা এই কেন্দ্র অধীনে 4,500 অধিক সংগঠন পঞ্জীকৃত হয়েছেন। এই কেন্দ্র ফেব্রুয়ারি সুদ্ধা 150 নিযুত আমেরিকীয় ডলার নিবেশকু সুগম করেপারিছে। মহাকাশ স্টার্টআপ এবং অণু ও ক্ষুদ্র উদ্যোগগুলিকে ইন স্পেস ভিত্তিভূমি পাণ্ঠি যোজনা অধীনে আর্থিক সহায়তা প্রদান করা যাচ্ছে। এথিপাই 1,000 কোটি টাকার এক ভেঞ্চর ক্যাপিটাল পাণ্ঠি প্রস্তুত করা যাইছে। গত আর্থিক বর্ষর আরম্ভ হয়েছিল এই পাণ্ঠি আসন্তা 2029-30 আর্থিক বর্ষ অর্থাৎ 5 বর্ষ পাই জারি রহিব। পাণ্ঠি অধীনে বার্ষিক নিবেশ 100 কোটি-250 কোটি টাকা পর্যন্ত রাখা যাইছে। প্রাধিকরণ কেন্দ্র ইন স্পেস অধীনে 500 কোটি টাকার প্রযুক্তি বিদ্যা গ্রহণীয় পাণ্ঠি প্রচলন করা যাইছে। মহাকাশ ক্ষেত্র পাই প্রত্যক্ষ বিদেশী পুঞ্জিনিবেশ নীতিকু অধিক নিবেশক অনুকূল করিবা পাই সরকার সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করিছেন্তে। এহা মাধ্যমে স্যাটেলাইট উৎপাদন এবং পরিচালনার স্বয়ংচালিত ভাবে 74% পর্যন্ত বিদেশী নিবেশর সুবিধা রয়েছে। সেইপরি প্রক্ষেপণ যান এবং মহাকাশ কেন্দ্র পাই 49% এবং স্যাটেলাইট উৎপাদন ও উপপ্রণালী নির্মাণের 100% পর্যন্ত বিদেশী নিবেশ পাই মার্গ উন্মুক্ত রয়েছে। এভাবে সংস্কারমূলক পদক্ষেপ দেশের মহাকাশ ক্ষেত্রে ব্যবসা করা সহজতাকে অধিক ত্বরান্বিত করা আশা করা যাচ্ছে। অন্য প্রকারে কহিলে ভারতর মহাকাশ ক্ষেত্র এক নূতন যুগর দ্বার দেশে ঠিয়া হয়েছে। এ ক্ষেত্রে গ্রহণ করা সংস্কারমূলক পদক্ষেপ বিশ্ব মহাকাশ শক্তি এবং এ ক্ষেত্রর ভবিষ্যৎ অর্থনীতি ভারতকে এক প্রমুখ রাষ্ট্র ভাবে উপস্থাপন করিবে।

জাঁ এথিরু লাভ পাইবা পাই নিজের ভূমিকাকু সাব্যস্ত করিবা। এমতি সচেতন মনোভাব নেই কার্য কলে আম পরিবেশ নিশ্চয় সবুজ বনানীরে পুরি উঠিব। আও আমে মানে এক বিশুদ্ধ পরিবেশে বসবাস করি প্রকৃতির অবদানকু উপভোগ করিপারিবা।

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষী আজর বনানী রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হল বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্ক আলোচনা করা বনখণ্ড অধিকারী সুদর্শন বেহেরা তাহত আলোচনার অংশগ্রহণ করছেন দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহেরা, আপনার স্বাগত করছি বনানী কার্যক্রম। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কহুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করা দরকার। কেতে মহৎপূর্ণ ও কেতে মহৎ কাম এটা?
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জঙ্গল বিভাগ তরফর বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্ল্যানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লণ্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্ল্যানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহত ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহতি কম্পেনসেটি অ্যাপ্রোসিয়েশন রয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় নিশ্চিত গ্রামীণ রোজগার যোজনার MGNREGA স্কিমে মধ্যে প্ল্যানশন করা হচ্ছে। তা সহ জাতীয় বনীকরণ যোজনা যেটা রয়েছে, আমার ন্যাশনাল আফরেস্টন প্রোগ্রাম, সেটা মধ্যে আমার প্ল্যানশন সব নিয়ে যাইছি। আমার সাধারণত July 1-July 30 কিংবা August 15-15 সাধারণত প্ল্যানশন করা হয়ে থাকে। এমনি দেখা যাচ্ছে যেটি বর্ষা আগে আসছে সে সময় মধ্যে June 15 পরে পরে কি June 25-30 মধ্যে প্ল্যানশন কাম আরম্ভ করা যাই থাকে।
1: তবে কথা হচ্ছে, যেমতি গোটিয়ে পিলা জন্ম নেওয়া পরে তার যেমতি যত্ন নেই থাও, সেইপরি গোটে ছোট শিশু অবস্থায় গোটে চারা যেতে থাকে তাকে মধ্যে সেইভাবে যত্ন নেওয়ার নিহাতি আবশ্যক রয়েছে। তেমন সেই যে গছ আমি লগাইছে সময় অনুসারে তার যত্ন নেওয়া কথা, তাহা গুরুত্বপূর্ণ না কোন কোচন্তে?
2: আপনি সাধারণত দেখুন, আমার গছ লগাইয়া পূর্ব নর্সারি কার্য আমার November-December কিংবা January মাসে আরম্ভ হইতে। সে যে চারাটি June 15-June 20 ভিতরে হয়ে যায় গছ লগাইয়া পাই 1.5-2 ফুট উপরে হারারি সাধারণত চারা গুড়ি আমি লাগি থাকে। গছ লগাইয়া সময় আমার যে প্ল্যানশন আক্টিভিটি রয়েছে, P2টা যে গাত খোলা যায় 1 ফুট লম্বা, 1 ফুট চৌড়া, 1 ফুট প্রসার মধ্যে 1 ফুট হওয়া দরকার। এবং বিভিন্ন স্কিমের বিভিন্ন প্রকার সব প্ল্যান্টিং মডেল রয়েছে। যে লণ্ডা পাহাড়ের বৃক্ষরোপণে সেটি আমার পিচ সাইজ মধ্যে আমরা 1.5 ফুট আকার নিয়ে থাকি। সেই জায়গায় আপনার ফরেন বাহার মাটি দিয়া যায় সেটি, এবং সার দিয়া যায়, খত দিয়া যায়। মার্চ মাস পূর্ব সাধারণত আপনার P2টা সরিবা দরকার।
1: আচ্ছা।
2: এবং মার্চ মাসে সরিলে সে P2টা আপনার April-May-June মাসে যে হেলা সেটা ওয়েদরিং হওয়া দরকার, যেমনি খরা খাইব। ঠিক বর্ষা হো হো আমার যে জুলাই মাসে গছ লাগি থাকে, সাধারণত জুলাই মাসে গছ লগাইয়া পূর্ব মধ্যে খত দিয়া যায়, সার দিয়া যায়, কীটনাশক ঔষধ মধ্যে দিয়ে যাই। তারপরে গছটা লগাই সারা পরে গোটে মাস কি 2 মাস পরে পরে সাধারণত চারিপটে বহুত অনাবনা গছ সব হয়ে থাকে।
1: আচ্ছা।
2: তাকে মধ্যে অগস্ট মাসে সেটা সব সফা সুতরা করিয়া পড়ব। সফা সুতরা করে সারা পরে সয়েল আর্কিং ম্যানুরিং গোটে রয়েছে, গছর চারিপটু আপনার মাটিটে কাড়ি দিয়ে সেটি ইউরিয়া দিয়ন্তু কি NPK দিয়ন্তু DAP দিয়ন্তু, তা সহ ক্লোরোপাইরিফস দিয়া যায় এবং ফোরেট মধ্যে কীটনাশক দিয়া যায়। তারপরে আপনার October-November মাস বেলকু সেকেন্ড উইডিং গোটে করা যায়, যেহেতু অনাবনা গছ দিয়ে আপনি ন কাড়া তার গছ সেটা আবুড়ি বসে এবং গছটা ভালোভাবে বড়ি পারিব না। সয়েল মাসের কনজাম্পশন আক্টিভিটি মধ্যে করা যায় আপনার October-November। জল সংরক্ষণ করার মধ্যে আমার বিভিন্ন জায়গায় সব স্ট্যাগার ট্রেন সব রয়েছে, যার সাইজ হচ্ছে 2 মিটার, আধা মিটার এন্ড আধা মিটার সাইজ স্ট্যাগার ট্রেন করা হচ্ছে।
1: এগুলো খোলা হইতো, মাটি
2: খোলা হইতো, তার তো চেক ড্যাম মধ্যে ছোট ছোট জায়গায় যেটি আপনার পানি খসি আসছে মাটি খাই যাবে, সে জায়গায় চেক ড্যাম পথর বন্ধ করে দিয়ে মধ্যে সেটি আমি মূর্তিকা সংরক্ষণ করে এবং জল মধ্যে সংরক্ষণ করে পারিবা। তারপরে পরক্লোশন ছোট ছোট পিট মধ্যে বিভিন্ন প্ল্যানশন এরিয়া ভিতরে 5 ফুট/5 ফুট কি 10 ফুট/10 ফুট ছোট ছোট পিট করা যায়।
1: আচ্ছা।
2: এবং গলি প্লগিং মধ্যে বিভিন্ন জায়গায় করা যায়, যেটি পানিটা জোরে গড়ি আসছে সেটি মূর্তিকা ক্ষয় হয়েছে, সে জায়গায় মধ্যে এইভাবে সয়েল মশন।

0: ভাইরাস জনিত হয়ে থাকে, কিন্তু যদি অন্য কোনো কারণর ইনফেকশন থাকে তাহলে আকু আমি হেপাটাইটিস কইপারিব না।
1: আচ্ছা স্যার, আমি যেমিতি জানিছি যে হেপাটাইটিস এ অছি হেপাটাইটিস বি, তো প্রকৃতরে কহিবাকু গলে হেপাটাইটিস কেতে প্রকারর?
0: শুনন্তু, আমার হেপাটাইটিস মুখ্যত আমি যেতবেলে আমার ব্যবস্থা ভিতরে আমি ডাক্তারি চিকিৎসা ভিতরে যাওছে, আমি হেপাটাইটিস এ বি এবং সি এ তিনটা কু নেই থাও, কিন্তু বাস্তবিক হেপাটাইটিস আমার সাত প্রকার অছি। এ অছি, বি অছি, সি অছি, ডি অছি, ই বি মধ্যে অছি। তেণু আমি হেপাটাইটিস যেতবে আমি রোগ নিরূপণ করু, আমি মুখ্যতঃ অধিক ইমপ্রেস করে থাকু হেপাটাইটিস বি কু। হেপাটাইটিস এ এবং সি মধ্যে আমার তার চিকিৎসা পরিসর ভুক্ত আমি করে থাকু।
1: স্যার, প্রত্যেক রোগর কিছু কারণ রয়েছে, তো এই হেপাটাইটিস রোগর মুখ্য কারণ সব কোন রয়েছে?
0: হেপাটাইটিস কইলে আমি প্রথম দেখিবা যে আমার লিভর যেতবে ইনফেকশন হুয়ে, যেতবে এনলার্জ হয়ে যায় বা ফুলি যায়, সেতবে আমার শরীরর এক পরিসরাটা যো, সে পরিসরার লক্ষণ কোন হুয়ে না, কলর ইউরিন হয়ে যায়।
1: আচ্ছা।
0: আঁঠু গণ্ঠি বিন্ধা হুয়ে, ভোক মরি যায় এবং নিদ ভালো ভাবে হুয়ে না, এবং আপনার যেতবে খাইবা ইচ্ছা করতে সে খাদ্য খাইবার স্পৃহা আদৌ রহে না, কিংবা স্পৃহা ধীরে ধীরে কমি যায়। তেমন সেতবে আমি জাণিবা যে আমি সন্দেহ করিবা যে হুয়ে তো এয়া হেপাটাইটিস হয়ে পারে বলে।
1: আজ্ঞা। তো স্যার, এই হেপাটাইটিস রোগর লক্ষণ সব কোন রয়েছে, অর্থাৎ এহাকু নিরূপণ কেমতি করা যায়?
0: আমি প্রথমে যেতবে রোগী আসে, সে আমাকে যেতবে কহে আজ্ঞা আমার ভোক হোক না, আমি তারপরে ক্রস কোশ্চিন করু, আমি তাকে পচারু পরিসরা কেমতি হচ্ছে, সে যদি কহিলা না কলর পরিসরা হচ্ছে, সে যদি কহিলা না আমার আঁঠু গণ্ঠি বিন্ধা হচ্ছে, নিদ হোক না, ভোক হোক না এবং খাইলে বান্তি লাগুছি, তেমন আমি সে সন্দেহ পরিসরক আনু, হয়ে তো এয়া হেপাটাইটিস হয়ে পড়ে বলে। তেমন তা পরবর্তী পর্যায়ে রোগ নিরূপণ করা আমি প্যাথোলজিক্যাল পদ্ধতি বা ইনভেস্টিগেশনর দায়িত্ব নিয়ে থাকি।
1: আচ্ছা, তো স্যার, এই হেপাটাইটিস ব্যাপী থাকে কিভাবে?
0: প্রথম কথা হচ্ছে আমার হেপাটাইটিস এ কুহন্তু, বি কুহন্তু, সি কুহন্তু, ধর যে হেপাটাইটিস এ জনে রোগ যদি অত্যধিক মদ্যপান কলা, কিংবা ড্রগসর মিসইউজ কলা, কিংবা কোণী নিশা সেবন কলা, হেপাটাইটিস এটা কেবল এই আবিজব ড্রগস এবং আলকোহল ইয়া যোগ ব্যাপী থাকে। কিন্তু হেপাটাইটিস বি কহিলে আমার যে কোন বডি ফ্লুইড দ্বারা ব্যাপী থাকে, বডি ফ্লুইড ধর যে আবিজব সেক্স, ওরাল সেক্স হো, কিংবা অনৈতিক সম্পর্ক যেমনি আমার এইচআইভি যেমনি ব্যাপী থাকে, এতে মধ্য বডি ফ্লুইড এবং বিভিন্ন কারণ যোগর এ মধ্যে আমার ব্যাপী থাকে কোটা, হেপাটাইটিস বিটা। কিন্তু হেপাটাইটিস সি কহিলে কি আমার কেবল ব্যাপী থাকে কোথর না, ওনলি ব্লড ট্রান্সফ্যুজন। যদি জনে রোগগ্রস্ত লোকর হেপাটাইটিস সি অছি, তাহলে ব্লড ট্রান্সফ্যুজন হলে অন্য জনের ব্যাপিবার বহু সম্ভাবনা থাকে।
1: আচ্ছা, তবে স্যার, কেউ বয়সর লোক মানুষ এহা বেশি ক্ষতি পৌঁছাই থাকে?
0: এটা তো আমার মুখ্যতঃ ছুয়া মানুষ মধ্যে হেপাটাইটিস হবার মধ্যে চান্স অছি, কিন্তু আমি বেড়ে বেড়ে দেখুছু অধিক ইয়ং জেনারেশন, ইয়ং জেনারেশন আফটার 18 ইয়র্স সে মানে কেবল বেশি আফেক্টেড হুম, কাহি না মিসইউজ অফ ড্রগস, মিসইউজ অফ ট্যাবলেটস, মিসইউজ অফ আলকোহলস, তেমন এগুলো যদি অত্যধিক সে পান কলে তাহলে এই বয়সর ছুয়া মানুষ মধ্যে আমার হেপাটাইটিস হওয়ার বহু চান্স অছি।
1: নিশ্চিত ভাবে, যদি আমি মাদক দ্রব্য ঠারু নিজকে দূরেই রাখিবা, নিশা সেবন ঠারু নিজকে দূরেই রাখিবা, তবে এই হেপাটাইটিস ভলি রোগ ঠারু নিজকে রক্ষা করি পারিবা। তবে স্যার, এহা বংশগত কি?
0: নাই নাই, এটা আদৌ বংশগত নহে, কিন্তু পরিবার ভিতরে ব্যাপিবার বহু সম্ভাবনা থাকে, কিন্তু এহা আদৌ বংশগত নহে।
1: আচ্ছা, তার মানে স্যার, যদি হেপাটাইটিস রোগর নিরূপণ আমি করিবা কো যাউছে, তো তা পূর্বর কিছু ফ্যামিলি হিস্ট্রি নিয়া যায় কি?
0: নিশ্চিত ভাবে, আমি বেড়ে বেড়ে দেখো জন লোক ছোটিয়া অপরেশন করা আসিলা, তার কোণী হেপাটাইটিস লক্ষণ না, অপরেশন করা আসিলা এবং সেতবে তার রক্ত পরীক্ষা কলু, HbA1c পরীক্ষা কলু বা অন্য কোণী হেপাটাইটিস পরীক্ষা যেটা আছে আমার ম্যান্ডেটরি পরীক্ষা গোটে থাকে, যেকোন অপরেশন কলাবেলে আমি HIV এবং হেপাটাইটিস যেটা পরীক্ষা করবো, কিন্তু যদি পরীক্ষা কলি পজিটিভ পাইলু আমি তাকে পচারুছু যে কোণী লক্ষণ অছি কি বলি, সে মধ্যে কৌশল না কোণী আমার লক্ষণ এতে না, কারণ এ গোটে হিডেন লক্ষণ বি রয়েছে, লুচিকি রয়েছে লক্ষণটা, সে আদৌ কোণী কমপ্লিকেসন করায় না, কিন্তু তাঁক দেহর মধ্যে রোগ ব্যাপার বহু সম্ভাবনা মধ্যে থাকে, তেমন সেপ্রতি আমি সতর্ক রহবা দরকার এবং তাঁক পরিবার লোক মধ্যে সচেতন করে দেওয়া কথা যে যেহেতু ইয়ে হেপাটাইটিস আক্রান্ত অনেক তেমন এঁকঠার এই এই পদ্ধতি।

0: প্রিয় চারুলতে, এই গীত তো কালিয়া ঠাকুরঙ্ক উদ্দেশ্যে রচিত মোরি ভক্তি নিবেদন।
1: হ্যাঁ প্রিয়তম, আপনার অনুপস্থিতিরে অভাগিনী চারুলতা এই গীতক পাথেয় করে বঞ্চি রহে, আপনার পাখে অনেক বলে অনুভব করে।
0: সতরে চারু, মু এ গীতর রচয়িতা সত, হলে তোমার বীণাজিণা কণ্ঠে এর মধুর গায়ন আহরি জীবন্ত হয়ে উঠে। আস, আমি দুহে মিশি অন্য পঙ্ক্তি প্রভুঙ্ পদারবিন্দরে ভেটিদবা।

0: চারুলতে, তুম কণ্ঠর সুললিত স্বরের গীত শুনে মু সতরে মুগ্ধ হয়েগলি।
1: খালি কোন মো গীত আপনার মুগ্ধ করে কবি?
0: গীত ব্যতীত তোমার এই ভুবন মোহিনী রূপরে যে চুম্বকীয় আকর্ষণ অদরে ঘুঙ্গুর বাঁধি নৃত্যর তাড়ে তাড়ে তুমি যে মাদকতা সৃষ্টি কর, কেবল মু কী শ্রীক্ষেত্র প্রত্যেক রসিক পুরুষ তোম প্রতি আকৃষ্ট হওয়া কিছু আচম্বিত কথা নুহে। কোণ হল চারুমুখী, হঠাৎ তুম চন্দ্রমুখে কলাবাদল ঢাঙ্কি হয়ে গেল যে মো কথা শুনে।
1: আপনার কথা মিছ নুহে কবি, এ রূপজীবীর রূপ শিখার যেকোন পুরুষ পতঙ্গ পরি ঝাস দেওয়া আদৌ আচম্বিত কথা নুহে। মোর এ অনিন্দ্য রূপ ছটার কেতে যে যুবক প্রলুব্ধ হয়ে সর্বশান্ত হতে তার ঠিকা না। মু অলক্ষণী কেতে যে

না না প্রভু না, ইয়ে তুমি কণ কল মো বাতুলঙ্ক পরি কণ কহিদেলি বলি মো পরি ছাড় ভক্ত লাগি তুমি নন্দী ঘোষ বর্জন করি অকিঞ্চনরে বালি রথকু চালি আসিল। তোমার রথ টাণিয়াকু আসিথিবা লক্ষ লক্ষ ভক্তঙ্কর আশা আকাঙ্ক্ষাকু ধূলিসাৎ করিদেল। তবে তবে কিছু ভালো কলনি প্রভু, কিছু ঠিক কলনি, কিছু ঠিক কলনি।